বুড়িয়াল সুয়েল মা দেখলো মা বাখলেল জলরেছে জিবুরিলো কাকুরাকু সামনা মুকিন চার আহমদ বাম্বা আহমদ বাম্বা কাকুনাকু সামনা আহমদ বাম্বা সুয়েল মা দেখলো মা বাখলেল জলরেছে জিবুরিলো কাকুনাকু সামনা মুকিন চার আহমদ বাম্বা জলরে আহমদ বাম্বা আল্লাহ সব তব খাদিম রাসূলুল্লাহ সুয়েল মা দেখলো মা বাখলেল জলরেছে জিবুরিলো কাকুনাকু সামনা